পার্কও সামে আয়াওলাতে আন্দ্রা পারদেশ শেষ মে জহন গোসুদেবুদ ব্যাদন ইন বাক্স মৌসুম বে উগাতিতে উবার ইউ সজ আত দিলেরিয়াস আলাই হুকুমত ব্রিথনীয় শোহরতি দস্ত উদার ইয়ক রোই দদ মারুফ দর বারোবারে পুলিশ দর খেলে বজদিদে কমিশিউনে সাইমন দর সালে হাজার নশো বিশ মিলাদি আজ মাদ্রাস সিনে সপর সদেবুদ